0: আতলে জলকো দাইনে আতলে পুরকে
1: গোঠালো বাউর হাত মা ছাইরা লাউর মাথা কপি তাবা ভাইরা কেসি থাকা
0: পশ্চিমা দেশ।

বিবমুনানি রংসে সেমনিবা মিলাম শিয়ালজিবা মরাংবা কাইনুন জাবা মানবা বোমখাসিন তামপাং সাইনুন গাদে জাবা মানবা মোলার থেরাংবান ওয়াইমোবা ডংবা কাইমো ইন্দিরা গোলে থেন রাজুলামালা কাইরিমোবা চুহাই জব গিকসে অর্কো দা দিনমা থেন নুপ্পা মায়ালা সিটিলা বিসাম তীরনা তীরে খালাদাম্মা সেন দিমনাম সনুন তোরা দান্দে বিসাম দিনমা থেন নুপ্পা মায়ালা বালি সোবা দিমনামলা কইতামলা বগাইঞান গে ওয়াইসে বিবানমালা এলা মায়া লাইহুল গালা এলান মায়া দিমনাম ওয়াইরে কাইমলা বিশাল কালতান থেন জিতু লোকচন্না।